0: মনে আগে পদে শোনা লব
1: হে দাদা অন লাগলা তো
0: গীত ঘরকে গলা বেলা বৈঠক সারিকি গীত পদে শুনিকি গলে গোটে অলগা লাগুছে বুঝলো কিনে বাটে এটা গলা বেলে বি ঘরকে বাটে গুনগুনে গুনগুনে গাই গাই গাই গাই
1: শুণন্তু দৈনিক বজার পরিস্থিতি। আজি সম্বলপুর বজারে মোটা চাউল কুইন্টাল প্রতি 3000 টাকারু 3600 টাকা, সরু চাউল 4800 টাকারু 5500 টাকা, চীনাবাদাম 8500 টাকারু 9500 টাকা, সরিষ 10000 টাকারু 11000 টাকা, সরিষ তেল 16533 টাকারু 20989 টাকা, গুড় 4000 টাকারু 4900 টাকা এবং আলু কুইন্টাল প্রতি 800 টাকারু 1060 টাকা। বর্তমান শুনন্তু খুচুরা মূল্য সম্পর্কে। মোটা চাউল কিলোগ্রাম প্রতি 35 টাকারু 40 টাকা, সরু চাউল 53 টাকারু 60 টাকা, সরিষ তেল 170 টাকারু 215 টাকা, আলু 15 টাকারু 18 টাকা, অটা 33 টাকারু 48 টাকা, মুগ ডালি 95 টাকারু 108 টাকা, হরড় ডালি 103 টাকারু 125 টাকা, বনস্পতি ঘি 146 টাকারু 152 টাকা, পিঁয়াজ 18 টাকারু 25 টাকা এবং চিনি খোলা বাজারে কিলোগ্রাম প্রতি 46 টাকারু 50 টাকা। শুনিলে দৈনিক বাজার পরিস্থিতি।

0: নির্ভরশীল, সচেতন আর সক্ষম করছে শিক্ষা, কহিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সুপ্রিমকোর্টর 5 জন নূয়া বিচারপতিঙ্কু শপথ পাঠ করালে প্রধান বিচারপতি। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতিঙ্কর সঙ্গে নূয়াদিল্লীর দ্বিপাক্ষিক আলোচনা কলে বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর। উত্তর খাতার ফেরঘা মূল্যাঙ্কন লাগি সিবিএসই তরফ আজ খুললা নূয়া পোর্টাল। দেশে এতক ইবোলা সংক্রমিত কেনসি মামলা জনা নুহে পড়ে বলে কইছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রবাসন আর বিদেশি সংশোধন অধিনিয়ম 2026 বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কেন্দ্র গৃহ মন্ত্রণালয়। আজ প্রতিষ্ঠা দিবস মনাউছেন তেলেঙ্গানা রাজ্যবাসী। আজ মুম্বাই পৌঁছলে ভারত গস্ত নথিবা মিয়ানমার রাষ্ট্রপতি ইয়ুমি অং হ্লাইং। নূয়াদিল্লী আগামীকাল 2025 মশিয়া লাগে দিয়াযিবা জাতীয় পঞ্চায়েত পুরস্কার। রাজ্য বিজেপি সরকারের 2 বছর পূর্তি কার্যক্রমটি যোগ দেবে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। 2036 মশিয়া তক ওড়িশাকে কুপোষণ মুক্ত করবার লাগি পদক্ষেপ নেউছেন সরকার। বিপর্যয় পরিচালনাকে নেইকরি আগামীকাল ঠানু পূর্ণ মূল হওয়া ব্রিক্স রাষ্ট্রসমূহ বৈঠক। সৌরশক্তির উপযোগ আর স্থায়ী বিকাশ দিকে বঢ়িয়া কাম করিকরি প্রধানমন্ত্রী সূর্যঘর উৎকর্ষ পুরস্কার লাগি মনোনীত হয়েছে ওড়িশা। ওড়িশা রাজ্য আইনসেবা প্রাধিকরণ অধিবক্তা মধ্যস্থী মানুষ মধ্যস্থতা ক্ষেত্র অধিকা ক্রিয়াশীল করবার লাগি ওড়িশা ন্যায়িক একাডেমি কটক ঠানে হয়েছে 5 দিনিয়া প্রশিক্ষণ শিবির। পুরীণ বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রাকে শান্তি শৃঙ্খলা সহ করবার লাগি সবু বিভাগ তরফ মূল হল প্রস্তুতি। রাজ্য বড়িছে বস ভড়া। সাধারণ এক্সপ্রেস বস ভড়া কিলোমিটর 2 পয়সা, ডিলক্স আর এসি ডিলক্স 4 পয়সা আর সুপর ডিলক্স বস ভড়া বড়িছে 6 পয়সা। মুখ্যমন্ত্রীঙ্কর অধ্যক্ষতাতে আগামীকাল বসবা রাজ্য ক্যাবিনেটর গুরুত্বপূর্ণ বৈঠক। দেবগড় জেলার স্বতন্ত্র সঘন সংশোধন 2026 বাবদ সচেতনতা শিবির সহায়তা হয়েছে পরিগণনা ফর্ম বাঁটবার কার্যক্রম। সুবর্ণপুর জেলানো হয়েছে গোটে দক্ষতা বিকাশ উচ্চশিক্ষা পরামর্শ শিবির আর তৎক্ষণাৎ ভর্তি কার্যক্রম। মহিলা ক্রিকেটটি আজ ভারত আর ইংল্যান্ড খেলবে শেষ টি-20 ম্যাচ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার গুরুবার দিন কেরলম পৌঁছব বলে পাণিপাগ বিভাগর অনুমান। এছনের মুখ্যা খবরই ন শেষ হল, ইতার উত্তরের মুখ্যা খবর শুনি পারবে রাতি 10 বাজে।
1: শুনিলে সম্বলপুরী মুখ্য সংবাদ আকাশবাণী সম্বলপুর। শুনন্তু সুগম সঙ্গীত। প্রথমে শুনন্তু রাজারথঙ্ক কণ্ঠরে এই গীতটি, গীতরচনা সফিক এহমদ সিদ্দিকী, সঙ্গীত নির্দেশনা প্রকল্পা মহান্তি।

0: শক্তি পোর্টালের প্রভাবশালী কার্যকারিতা সহ ভিত্তিপ্রস্তর স্থাপন আর নয় প্রকল্পের উদ্ঘাটন উপরে সমীক্ষা বৈঠক করেছেন পূর্ত আইন ও অবকারী মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। 4 নম্বর দিনে পৌঁছলা ওড়িশার ভোটর তালিকা স্বতন্ত্র সঘন সংশোধন অভিযান। 41 লক্ষ নু অধিক লোক বটাগলা ফর্ম। জাপানর সাকুরা সাইন্স হাইস্কুল প্রোগ্রাম থি দেশের প্রতিনিধিত্ব কলে রাজ্যের 4 জন মেধাবী ছাত্রছাত্রী। বৈষয়িক শিক্ষার্থী, অনুসূচিত জনজাতি, অনুসূচিত জাতি আর সামাজিক আর শিক্ষাগত পছুয়া বর্গ লাগি বড়লা সংরক্ষণ। 2026-27 শিক্ষা বছরটি হওয়া লাগু। লোকভবন পালিথিলা তেলেঙ্গানা, গোয়া আর সিকিমর প্রতিষ্ঠা দিবস। নাগরিক মানকর ভিতরে একতা আর পারস্পরিক সম্মানকে বনেকি রখবা লাগি আহ্বান দিলে রাজ্যপাল হরিবাবু কুম্ভম্পাটি। সহরী যোজনা ক্ষমতাকে বরকস করবার লাগি উচ্চদরজার পরামর্শ বৈঠক কলে গৃহ আর নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র। এথর রাজ্যের সবু রেজিস্ট্রার আর তহসিল অফিস না লাগবা সিসিটিভি কহিলে রাজস্ব আর বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী। সুভদ্রা যোজনার হিতাধিকারী মানুষ দক্ষ আর আত্মনির্ভর করবে সরকার কহিলে উপমুখ্যমন্ত্রী প্রভাতি পরিডা। সরকারি কাম থি ওড়িয়া ভাষার ব্যবহার লাগি বলাঙ্গীর জেলা সংস্কৃতি ভবন হয়েযাইছে গোটে প্রশিক্ষণ শিবির। সম্বলপুর হয়েযাইছে পব্লিক ডিস্ট্রিবিউশন সিস্টম উপরে অনুভূতিমূলক শিক্ষা কার্যক্রম। স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর 2026 কার্যক্রম অধীন থি ঘর ঘর বুলিকি গণনাপত্র বাঁটবার কামর সমীক্ষা করেছেন নুয়াপড়া উপজেলাপাল সুরমি সোরেন। এসনির মুখ্যা খবর ইন শেষলা। ইতার উত্তরের মুখ্যা খবর শুনিপারবে রাতি 11:05 থি।
1: ଶୁଣିଲେ ସମ୍ବଲପୁରୀ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଶୁଣନ୍ତୁ ସରୋଦ ବାଦନ ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଉସ୍ତାଦ ଅଲି ଅକବର ଖାନ୍।

0: এসসি মানকর 8 নু 16.25% আর এসসি বিসি মানকর সংরক্ষণ হল 11.25%। আবেকাল বসবা রাজ্য ক্যাবিনেটর গুরুত্বপূর্ণ বৈঠক অধ্যক্ষতা করবে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। জাপানর সাকুরা সাইন্স হাইস্কুল প্রোগ্রামতে প্রতিনিধিত্ব কলে ওড়িশার 4 জন ছাত্রছাত্রী। পুরীন বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রাকে শান্তি শৃঙ্খলার সহিত করবার লাগি সবু বিভাগ তরফ মূল হলা তৈয়ারি। সৌরশক্তির উপযোগ আর স্থায়ী বিকাশ দিগে ভল কাম লাগি প্রধানমন্ত্রী সূর্যঘর উৎকর্ষ পুরস্কার লাগে মনোনীত হয়েছে ওড়িশা। সম্বলপুর মহানগর নিগমর এনফোর্সমেন্ট স্কোয়াড আর পরিমল টিম তরফ হয়েছে সফেই কার্যক্রম। ভারত বিকাশ পরিষদ পশ্চিম প্রান্ত তরফ সোনপুর্ণ হয়েছে গোটে প্রশিক্ষণ শিবির কর্মশালা। বলাঙ্গীর চালছে সিএম ট্রফি 2026 ফুটবল চ্যাম্পিয়নশিপ। আজ 2 নম্বর দিনে বালক আর বালিকা দুই বর্গতে জিতিছেন বরগড় আর সুবর্ণপুর দল। মহিলা ক্রিকেট থেকে আইসিএস টি-20 ম্যাচ খেলবে ভারত আর ইংল্যান্ড। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার গুরুবার তো কেরলম পৌঁছবা বলে পানিপাগ বিভাগর অনুমান। আজর মুখ্য খবর ইন শেষ হল জুহার।
1: শুনিলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর। অধিবেশন শেষ হওয়ার পূর্ব শুণন্ত আগামীকাল প্রসারিত হওয়ার কার্যক্রম সম্পর্কীয় সূচনা। আগামীকাল 3 তারিখ বুধবার সকাল 6:30 শুণবে আজির ভাবনা। উপস্থাপনা মনোজ কুমার পূজারি। সকাল 7:10 স্বাস্থ্য সূচনা। এতে শুণবে গ্যাস সমস্যার মুক্তি মিলব কিপরি, এ বিষয়ে কহবে ডক্টর বিভুদত্ত প্রমোদ কুমার মিশ্র। সকাল 7:30 পরিবেশ সূচনায় রয়েছে প্রাকৃতিক বিপর্যয় ও কালবৈশাখী, কহবে ডক্টর সমাপিকা দাস। সকাল 7:35 সম্বলপুরী গীতর বিশেষ কার্যক্রম উদিয়ান্তরা, কণ্ঠশিল্পী মনোজ কুমার বুড়া ও মিনতিপতি, গীতরচনা যুধিষ্ঠির মেহের, সঙ্গীত প্রভুদত্ত প্রধান। বাড়কৃষ্ণ দাসঙ্ কণ্ঠে শুণবে সুগম সঙ্গীত সকাল 7:50। সকাল 8:30 সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বৈলোচন মল্লিক। বর্ণালী প্রধান কণ্ঠে শুণবে সুগম সঙ্গীত সকাল 8:45। সকাল 9:00 রয়েছে অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। দিন 11:05 শুণবে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী নবীন কিশোর আচার্য, ধনেশ্বর দাস ও পদ্মিনী দোরা। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা শুনিপারে দিন 11:30। দিন 12:00 বাতায়ন এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণবে দিন 12:30। দিন 1:05 রয়েছে সুগম সঙ্গীত, কণ্ঠশিল্পী নন্দিতা বোস ও দেবেন্দ্র কর। 1:20 শুণবে পারম্পরিক সঙ্গীত ওড়িশী শুণবে, পরিবেশন করবে নীনা সাহু এবং প্রফুল্ল কুমার মঙ্গল। ছান্দ পরিবেশন করবে রীনা জেনা ও সবিতা মিশ্র এবং চম্পু বৃন্দাবন খণ্ডুয়াল ও চন্দ্রমণি লেঙ্কা। অপরাহ্ন 2:45 শুণিপারে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। শুনিলে আগামীকাল প্রসারিত হওয়ার কতক কার্যক্রম সম্পর্কীয় সূচনা। আকাশবাণী সম্বলপুর, সময় রাতে 11:09:42। এইটি শেষ হল আজির অধিবেশন। শ্রোতা অভিবাদন জনাই আমার পরবর্তী অধিবেশন আরম্ভ করব আগামীকাল সকাল 5:53। আজ বিদায় নেছু। জয় হিন্দ।